আরে তোমার রহমত দেখি কেনে গাড়ি তোমার যে কামপুর মন যা যান যায় যায় না